0: झोड़ू हमने पड़ते
1: गाड़ी देरी আছে এখন
2: দেরি আছে
0: আপনি
1: আমার লেডিজ এখানে যাবো একা রেখে যাবো কি করে
0: চলে আসুন।